0: শ্রোতাবন্ধু, বৃক্ষ হি জীবন, একথা আমি জানন্তি। কারণ আমার জীবন ধারণ পাই আবশ্যক হেউথিবা অম্লজান এই বৃক্ষরু মিলি থাকে। বৃক্ষ ফুল ফল জালেনী সহ ছাই মধ্যে প্রদান করে থাকে। বৃক্ষ পরিবেশক শীতলতা প্রদান করা সহ বর্ষা করাইবারে মধ্যে সহায়ক হয়ে থাকে। তেণু পরিবেশ সন্তুলনরে এবং আম জীবনরে বৃক্ষর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যেমিতি আম জীবনরে মার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক সেমিতি আম জীবন অতিবাহিত করিবারে মধ্যে বৃক্ষ ও বনানীর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু যে পরিমাণে বৃক্ষ কটা যাচ্ছে সেই পরিমাণে বৃক্ষরোপণ করা যাও না। দৃষ্টি রাখি ভারতর যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক আহ্বান ক্রমে সারা দেশরে এক পেড় মাকে নাম বা মাঙ্ক নামরে গছটিয়ে অভিযান জারি রয়েছে। আউ এই ক্রমরে বৃক্ষরোপণ করা যাচ্ছে। এর উদ্দেশ্য হেউছি বৃক্ষের গুরুত্বকু বুঝি সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করিবা পাই প্রয়াস করিবা। এই পরিপ্রেক্ষীরে আসন্তু শুনিবা এক আলোচনা। বিষয় রয়েছে মাঙ্ক নামরে গছটিয়ে। আলোচিকা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া বেহেরা।
1: নমস্কার শ্রোতাবন্ধু, আজির আলোচ্য প্রসঙ্গ মাঙ্ক নামরে গছটিয়ে। এই আলোচনারে আমি শুনিবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিলিত জাতিসংঘর পরিবেশ কার্যক্রম ও ভারত সরকারঙ্কর আহ্বান সম্পর্কে। আউ মধ্য শুনিবা বৃক্ষর উপকারিতা, বৃক্ষরোপণ, বৃক্ষর যত্ন, জঙ্গল সৃষ্টি ও জঙ্গলর যত্ন সম্পর্কে। জলবায়ু পরিবর্তন যোগু সমগ্র বিশ্ব আজি অসহ্য উত্তাপ, অনিয়মিত বর্ষা, বাত্যা, বন্যা, মরুড়ি ভলি নানা প্রকারর প্রাকৃতিক দুর্বিপাকর সম্মুখীন হেউছি। এসবুর মুখ্য কারণ হেউছি জঙ্গল বিনাশ ও পরিবেশ প্রতি আমমানঙ্কর চরম অবহেলা। এসবু সমস্যারু মুক্তি পাই বর্তমান সবুঠারু সহজ ও প্রভাবশালী উপায় হেউছি বৃক্ষরোপণ ও জঙ্গল সৃষ্টি করিবা। এ বর্ষ বিশ্ব পরিবেশ দিবসরে মিলিত জাতিসংঘর পরিবেশ কার্যক্রম আহ্বান দেইছি নাও ফর ক্লাইমেট, যাহার মূল বার্তা হেউছি দ সিগনালস আর ক্লিয়র হোয়াট কমস নেক্সট অপ টু অস, অর্থাৎ সংকেত স্পষ্ট জলবায়ু পাই এবে আম কার্যকারী পদক্ষেপ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকারঙ্কর আহ্বান এক পেড় মাকে নাম বা মাঙ্ক নামরে গছটিয়ে। এই আহ্বানর মূল উদ্দেশ্য হেউছি বৃক্ষরোপণকু এক জন আন্দোলনরে পরিণত করিবা এবং পরিবেশ সুরক্ষাকু এক ভাবনাত্মক, সাংস্কৃতিক ও নৈতিক আন্দোলনর রূপরেখ দেবা। মাঙ্ক নামরে যেতেবেলে গছটিয়ে লগা যায় সেতেবেলে গছটি প্রতি আমার আত্মীয়তা বড়ি যায়। ফলরে গছটির উপযুক্ত যত্ন নেই গছটিকু দ্রুমরে পরিণত করন্তি। মাঙ্ক নামরে গছটিয়ে এমিতিকা এক কার্যক্রম যেউথিরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সহিত গাঁ সহর ধনী গরিব যুবক বৃদ্ধ নারী পুরুষ পিলা সমস্তঙ্কর সম্পৃক্তি হেউছি মাঙ্ক নামরে গছটিয়ে। এই আহ্বানটি মধ্যে পরিবেশ বিজ্ঞানকু মানবীয় ভাবনা সহ যোড়ি দেই পারিছি। মানুষ প্রকৃতি ও মাতৃত্ব মধ্যে ভাঙ্গি যাইথিবা সম্পর্ককু পুনঃ জোড়িয়া পাই প্রয়াস করুছি। শ্রোতাবন্ধু, মা ও গছ মধ্যে আমি অনেক সমানতা দেখন্তি। মা କଷ୍ଟ ସହି ସନ୍ତାନକୁ ଯେମିତି ସୁଖ ଦିଅନ୍ତି, ନିଜ ପାଇଁ ନୁହେଁ ସନ୍ତାନ ପାଇଁ ବଞ୍ଚନ୍ତି ଗଛ ସେମିତି ଖରା ବର୍ଷା ଶୀତ ସହି ଅନ୍ୟକୁ ରକ୍ଷା କରନ୍ତି। ନିଜର ସର୍ବସ୍ୱ ଅନ୍ୟମାନଙ୍କ ପାଇଁ ବିନା ଦ୍ୱିଧାରେ ସମର୍ପି ଦିଅନ୍ତି। କରୁଣାମୟୀ ମାଆର ଦରଦି ହୃଦୟ ପରି ଗଛର ହୃଦୟରେ ଆମ ପାଇଁ କରୁଣା ଭରିକି ଅଛି। ମାଆ ବିନା ଯେତିକି ସୃଷ୍ଟି ଅସମ୍ଭବ, ଗଛ ବିନା ମଧ୍ୟ ସେମିତି ସୃଷ୍ଟି ତିଷ୍ଠିବା ଅସମ୍ଭବ। ତେଣୁ ଗଛକୁ କେହି କେହି ମହାମାତା ବୋଲି କହନ୍ତି। ଆସନ୍ତୁ ଏବେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଗଛର ଉପକାରିତା ସମ୍ପର୍କରେ। ମଣିଷ ସଭ୍ୟତାର ଇତିହାସକୁ ଆମେ ଯଦି ଗଭୀର ଭାବରେ ଅନୁଧ୍ୟାନ କରିବା, ତେବେ ଦେଖିବା ଗଛ କେବଳ ପ୍ରକୃତିର ଏକ ଅଂଶ ନୁହେଁ, ଏହା ମଣିଷ ଅସ୍ତିତ୍ୱର ଏକ ମୌଳିକ ଭିତ୍ତି। ମଣିଷ ଯେତେବେଳେ ଗୁମ୍ଫାରେ ରହୁଥିଲା ସେତେବେଳେ ବି ଗଛ ଥିଲା ତାର ସାଥୀ। ଆଜି କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ଓ ମହାକାଶ ଅଭିଯାନ ଯୁଗରେ ବି ମଣିଷ ଲାଗି ଗଛର ଗୁରୁତ୍ୱ କମିନାହିଁ। ଯେତେ ଆଧୁନିକତା ବଢ଼ୁଛି, ଗଛର ଆବଶ୍ୟକତା ଗଛର ଗୁରୁତ୍ୱ ସେତିକି ସେତିକି ଆମେ ଅନୁଭବ କରୁଛନ୍ତି। ଗଛ ଏମିତି ଏକ ସତ୍ତା ଯାହା ନିଜେ କିଛି ଉପଭୋଗ କରେ ନାହିଁ, ସବୁକିଛି ଜଗତକୁ ଦେଇ ଚାଲିଛି। ଗଛର ଏହି ନିଷ୍କାମ ଦାନଶୀଳତା ଯୋଗୁଁ ଗଛ ଏକ ନୈତିକ ଆଦର୍ଶର ଉଦାହରଣ। ଆମେମାନେ ନିର୍ଗତ କରୁଥିବା ଅଙ୍ଗାରକାମ୍ଳ ପରି ବିଷବାଷ୍ପକୁ ଗଛ ଆକଣ୍ଠ ପାନ କରି ତାକୁ ଅମ୍ଳଜାନରେ ପରିଣତ କରି ପୁଣି ପୃଥିବୀକୁ ଫେରେଇ ଦିଏ। ତେଣୁ କେହି କେହି ଗଛକୁ ନୀଳକଣ୍ଠ ବୋଲି ମଧ୍ୟ କହନ୍ତି। ବୈଜ୍ଞାନିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଗଛ ହେଉଛି ପୃଥିବୀର ଫୁସ୍ଫୁସ୍, ଗୋଟେ ଜୀବନ କାରଖାନା। ସବୁଠୁ ଶସ୍ତା ସହଜ

পরবর্তী গীত শ্রীদেবী এবং জলি মুখার্জীঙ্କ কণ্ঠରେ আনন্দ বংশীଙ୍କ ରଚନାରୁ ଶିଭରିଙ୍କ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନାରେ ଚଳଚ୍ଚିତ୍ର ଚାନ୍ଦିନୀ।

পরবর্তী গীত অনুরাধা পড়বাল এবং বাবলা মেহতাঙ্ক কণ্ঠরে সমীরক রচনার চলচ্চিত্র দিল হে কি মানতা নহিঁ।

0: Coimbra.
1: সদানন্দ আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলাকু। আকাশবাণী রাউরকেলা বর্তমান আসন্তু জানবা আজির চলিত অধিবেশনের প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা। আজ সন্ধ্যা 6:10 শুণবা হিন্দি ভজন গীত কার্যক্রম, পরে পরে 6:30 শুণবা যুব শক্তি কার্যক্রম আকাশবাণী কটকরু। 6:55 আজির প্রসঙ্গ কার্যক্রম আকাশবাণী কটকরু। 7:25 জেলা হালচাল কার্যক্রম আজ এতে স্থান পাই ভদ্রক জেলা বিষয়বস্তু রিলে করে প্রচার করবু আকাশবাণী কটকরু। 7:30 খেত খমার কার্যক্রম। 8 শুণবা হিন্দি চলচ্চিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত, পরে পরে 10 শুণবা ঝুম তানানা কার্যক্রম। তা পূর্বরু 9:15 রাত 10 পর্যন্ত শুণিপার বিবিধ ভারতী কার্যক্রম এবং রাত 10:30 শুণবা শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম। আজ এতে স্থান পাই উস্তাদ আমজাদ আলী খান শারদ বাঁধন রাগ স্বর সমীর। সুতন্ত এ লা আজ চলিত অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কে কেটি সূচনা।

0: শ্রোতন্ধু, এটি সেসলা হিন্দি ভজন গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। বর্তমান আসন্ত শুণবা সংস্কৃতির সম্বাদ রিলেকরি প্রচার করছু আকাশবাণী দিল্লির। পরে পরে শুণিপার যুবশক্তি কার্যক্রম আকাশবাণী কটক।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। পশ্চিমবঙ্গে ভাজপা নেতৃত্বে সর্বকারেণ প্রথমম পূর্ণম অর্থসংকল্পনাপত্রম উপস্থাপিতম, যস্মিন সামাজিক কল্যাণম, আধারভূত সংরচনা বিকাশম, আজীবিকা সৃজনম সমেত্য অনেকাঃ মহিলা কেন্দ্রিত যোজনাঃ সন্তি ঘোষিতাঃ। সুরক্ষা সমাহ্বানানাম বিষয়ে চর্চয়িতুম নবদিল্ল্যাম অদ্য ব্রিক্স রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতৃণাম সম্মেলনম সমারব্ধম। আর্থিক সম্বন্ধান ইতোপি সুদৃঢ়ীকর্তুম বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করঃ স্বকীয়েন সমকক্ষেণ সহ চর্চার্থ মঙ্গোলিয়া দেশম সম্প্রাপ্তবান। ভারতীয় ঋতুবিজ্ঞান বিভাগেন অদ্য অসম মেঘালয় রাজ্যয়োঃ কৃতে অতিবৃষ্টেঃ পূর্বানুমানম প্রকটিতম। অপি চ অস্য বর্ষস্য ফিফা বিশ্বকাপ ক্রীড়ায়াম আর্জেন্টিনা দলম অদ্য রাত্রৌ আমেরিকা দেশস্য আর্লিংটন নগরে গ্রুপ জে ক্রীড়ায়াম অস্ট্রিয়া দলম সম্মুখীকরিষ্যতি। অথ বার্তাঃ বিস্তরেণ। ভাজপা নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রশাসনেন অদ্য প্রবর্তমান বিত্তীয় বর্ষস্য কৃতে স্বীয়ম প্রথমম পূর্ণ অর্থসংকল্পনাপত্রম প্রস্তুতম। অস্মিন পত্রে সামাজিক কল্যাণম, আধারভূত সংরচনা বিকাশম, বৃত্তি সৃজনম চ মহিলা কেন্দ্রিত যোজনাঃ বিশেষরূপেণ প্রাধান্যম প্রাপ্তাঃ সন্তি। বঙ্গালস্য বিত্তমন্ত্রী স্বপন দাসগুপ্তা 77,00,000 রূপ্য

ছাত্রছাত্রী আইবা কাল ঠানু 25 তারিখ ভিতরে না লেখা সারবে স্লাইড কি ফ্লোট বাছিথিবার ছাত্রছাত্রী ফিস দেইকিরি 2 নম্বর তালিকাকে অপেক্ষা করবে নোয়া অল্টার বিকল্পতি ওটিপি জরিয়ে পছন্দ বদলেই হেবা বলি উচ্চ শিক্ষা বিভাগ তরফ কোয়া যাইছি নিট ইউজি 2026 র পুনঃ পরীক্ষা প্রশ্নপত্র লিক বাবদ সামাজিক গণমাধ্যম টেলিগ্রাম থি প্রসারিত খবরকে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ খণ্ডন করিছে পরীক্ষা আগুন টেলিগ্রাম থি এন্তা খবর প্রসারণ করা যাইতলা সামাজিক গণমাধ্যম পোস্ট থি এনটিএ কহিছে ব্যাপক সুরক্ষা আও সুব্যবস্থিত পরিচালনা জরিয়ে সফলতার সহিত পরীক্ষা করা যাইছে ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র আও আইন প্রবর্তনকারী সংস্থা মানে মিশিকি এন্তা খবর প্রসারণ করিথিবার লোকর বিরোধী কার্যানুষ্ঠান নেইকি পদক্ষেপ নিয়া যাইথিবার বাবদে এনটিএ তরফ কোয়া যাইছে পরীক্ষা বাবদ সবু তথ্য এনটিএ ওয়েবসাইট ন মিলুছে বলি ছাত্রছাত্রী আও অভিভাবক মানকু এনটিএ সূচনা দেইছে ইউজিসি নেট 2026 পরীক্ষা আইষ্ঠানু মূল হইছে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ তরফ হেউথিবার কম্পিউটর আধারিত সিবিটি মোড পরীক্ষা আইবা 30 তারিখ তক চালবা ফি দিন 2টা শিফট থি পরীক্ষা করা যিবা কনিষ্ঠ গবেষক ফেলোশিপ জিআরএফ আও আসিস্ট্যান্ট প্রফেসর আও পিএইচডি পাঠ্যক্রম তি না লেখা লাগি ই পরীক্ষা হবা এনটিএ ওয়েবসাইট থি পরীক্ষার এডমিট কার্ড মিলুছি শ্রীক্ষেত্র পুরীর বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা লাগি আইবাকাল পুরী টাউন হল সম্মিলনী কক্ষন সকালর 11 বজে 2 নম্বর সমন্বয় বৈঠক আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনকর অধ্যক্ষতাতি হেবা বৈঠকটি রথযাত্রা বেলকে মহাপ্রভুমানকর নীতিকান্তি পরিমল ব্যবস্থা স্বাস্থ্য আলোকীকরণ রাস্তাঘাট মরামতি পিইবার পাইন যোগান যা সুবিধা সুরক্ষা আর ট্রাফিক নিয়ন্ত্রণ বাবদে আলোচনা করা যিবা রথযাত্রা আগুনু রাজ্য সরকারঙ্কর সবু বিভাগর কামর অগ্রগতি বাবদে আইনমন্ত্রী সমীক্ষা করবে ভিন ভিন বিভাগর অধিকারী সেবায়ত আও বুদ্ধিজীবী মানে বৈঠকটি উপস্থিত রহবে বলি আমার সংবাদদাতা জনাইছন জঙ্গলবাগীর প্রাকৃতিক সম্পদর সুরক্ষা পুনরুদ্ধার আও ইতার লাগি জনসচেতনতা বড়াবার লক্ষ্যটি আজ বিশ্ব বর্ষা বন দিবস পালন করা যাচ্ছে জঙ্গল মানকর ভিতরে সবুনু জীবন্ত আও উপাদেয় রহবার জায়গা ভাবে বর্ষা বনকে গ্রহণ করা যাইছে ইটা এন্তা গোটে শাগুয়া বড় যেন বরস সারা বহুত বর্ষা হেসি ই জঙ্গল বায়ুমণ্ডল নু অঙ্গারকাম্ল শুষি করি প্রচুর পরিমাণ থি অম্লজান যোগাসি হেতির লাগি বর্ষা বনকে পূর্থির ফুসফুস বলে কুহা যাইসি আমর ভিতরে জঙ্গল বার্তা নেইকি আজ ই দিবস পালন করা যাচ্ছে পশ্চিম ওড়িশার ভিন ভিন জেলান জিলাপাল আও আরক্ষী অধীক্ষক যুগ্ম জনশুনানি শিবির আজ হয়ে যাইছে সম্বলপুর জেলা ব্লক কার্যালয় হইতিবার শুনানি শিবির থি 99টা অভিযোগ আসিথিলা দুইজনকু 25,000 টাকা লেখান সাহাজ আও রেডক্রস তরফ 45,000 টাকা সাহাজ দিয়া যাইছে বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক কার্যালয় হইতিবার শুনানি শিবির থি 65টা অভিযোগ আসিথিলা সেতির ভিতরু 30টা অভিযোগর তুর্তি সমাধান হইছে বরগড় জেলা বরপালি পঞ্চায়েত সমিতি কার্যালয় হইতিবার শিবির থি 180টা অভিযোগ আসিথিলা সেতির ভিতরু 13টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইথিলা সুবর্ণপুর জেলা উলুন্ডা ব্লকর খেমালয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় হইতিবার শুনানি শিবির থি 71টা অভিযোগ আসিথিলা নোয়াপড়া জেলা খড়িয়াল ব্লক পরিসর হইতিবার শিবির থি 106টা অভিযোগ আসিথিলা শিবির মানকে জিলাপাল আও আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকিরি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন পানিপাগ উত্তর বঙ্গোপসাগর আইবা 15 দিন ভিতরে গোটে লঘুচাপ হইপারে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আইজ বলাঙ্গীর আর সুন্দরগড় দেইকিরি আগকে বড়ুছি আইবা দিনে মৌসুমি প্রভাবটি রাইজে বর্ষার পরিমাণ বড়বা আইবা 24 ঘন্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সহিত বর্ষা হেবা বলে পাখাপাখি সবু জিলাকে সতর্ক সূচনা জারি করা যাইছি ই সময়া ভিতরে সমুদ্র অশান্ত রহুথবার নু মৎস্যজীবী মানুষ আইবা কাল তক সমুদ্র ভিতরকে নাই যাবার লাগি পরামর্শ দিয়া যাইছি শেষে মুখ্য খবর ফেরগায় নয়াদিল্লী আইবা কাল 2 নম্বর খেপ পদ্ম পুরস্কার প্রদান করবে রাষ্ট্রপতি তামিলনাড়ু গ্যাস লিক ঘটনাটি ওড়িয়া শ্রমিকঙ্কর সংখ্যা বড়লা 5 কে তিরুবল্লুর পরিস্থিতির অনুধ্যান করুছন 3 জন বরিষ্ঠ অধিকারী ওকিল মানকর কল্যাণ পাণ্ঠি নু মিলুথবার সাহায্য টঙ্কাকে 40% বড়ালে রাজ্য সরকার আর 2026 শিক্ষা বর্ষ লাগি স্নাতক পাঠ্যক্রম থি না লেখার বাহারলা পহেলা মেধা তালিকা আজের আঞ্চলিক খবর ইন শেষ হলা জুহার।

0: দাদা
1: হই গুরুবারি
0: গীত শুনলা
1: হই গা হই
0: বেলে আমার এই বৈঠকিটা কা চাষ বাস উপরে আইজি
1: হই কে মনা করলা জি
0: বেলে চালো চালো ই কথাকে শুনি পকোন
1: হ্যাঁ চালো শুনো
0: তো আগে জুহার আপনার পরিচয়টা দোন
2: মো না হেলা প্রভাত যাদব মো ওড়িশার সুন্দরগড় ডিস্ট্রিক্টের রাজনপুর রে মধুগন কলোনি রে রাজনপুর ব্লক
0: তো আজ্ঞা আপন পড়াপড়ি কেতে দূর করিছন
2: ম্যাডাম মো গ্রাজুয়েট হইছি
0: তো আজ্ঞা আপন তো গোপালন বি করুছন হেলে ই যে গোপালনটা কেতে বর্ষ হেলান আরম্ভ করিছন
2: ম্যাডাম আমি গোপালন আরম্ভ কলু কোভিড টাইম রে যে কোভিড আসিলা বাপাঙ্কর চাকরি প্রবলেম হেলা ঘর চাড়িও পাই বহুত অসুবিধা হেলা সে টাইম রে আমি ভাবিলু বাহার যাই কিছু কাম করি হব নি আমি সে টাইম রে ঘরে রইলু তারপরে আমি গোটে গো কিনিকে আনিলু সে টাইম রে আমি গোপালনটা স্টার্ট করি
0: ই যে গাইটা কিনিছন সেটা জার্সি গাই না দেশি গাইটা
2: হ্যাঁ ম্যাডাম আমি জার্সি গাই রাখিছু ক্ষীর অধিক পাই
0: তো কেতেটা রাখিছন
2: এবে আমার দুইটা জার্সি গাই আছে গোটে দেশি গাই আছে আর গোটে বছরি আছে
0: আজ্ঞা তো আপন মানে এই যেন গাইটা কিনিলে তো আমার যেন মা ভৌণী মানে এসএচজি গ্রুপ মাধ্যমে যেন লোন বাহার করিকি বিভিন্ন প্রকার ব্যবসায় করুছন কি

0: কিন্তু 90-70-80% আমি ঘর জিনিষ ইউজ করিবা।
1: চাষবাস আউ গোপালন ছড়া আপন মানে কানা কানা করুছন? আউ
0: এবে তো সেইটাই আমার প্রাইম জিনিসটা। কোভিড পরে যেমিতি আমি আপনাকে কইলে স্টার্টিং রে বাপাঙ্কর চাকরি প্রবলেম হেলা, এবে তো সে পাই যাইছন্তি আউ কোটি
1: বেলে আপন মানে কাম বুতা করবার সঙ্গে সঙ্গে গোপালন আউ চাষবাস বি করুছন।
0: আজ্ঞা।
1: তো আজ্ঞা আপনকর পরিবার রে আউ কে কে সব অছন?
0: পরিবার রে বাপা অছন্তি, মা অছন্তি, আউ মোতে সারি আউ মো দুটা ভাই অছন।
1: তো আজ্ঞা আপন যেন গোপালন করুছন, ইনু আপনকে লাভ মিলুছে লেখে লাগুছে কি কেনতা?
0: লাভ তো মিলুছে, কিন্তু আমি সেইটু বি বড় খুশি আমার কি আমি গাই মাতাঙ্কর পাখরে রহুছু, তাঙ্ক সেবা করি পারুছু, আউ বহুত সুখী আছু।
1: আজ্ঞা। তো আপন যেন দানা পানি দৌছন খাইবার লাগি, সে অনুসারে আপন যেন ক্ষীর বিক্রি করুছন, সেনু লাভটা পাই যাউছন?
0: হ্যাঁ নিশ্চয় ম্যাডাম, লাভ পাউছু, বহুত সুখী আছু। আমার প্রাইম জিনিসটা লাভ পাইবাটা নেই, সেবা ভাবরে আমি কিনিছিলু সে কোভিড টাইম রে।
1: আজ্ঞা।
0: আও ধীরে ধীরে বড়ি চলছি।
1: তো এই যে আপনার ক্ষীর খালি বিক্রি করিছন কি দহি বি বিক্রি করুছন?
0: দহি করি কি মানে ঘর ইউজ পাই পুরা হুয়ে, আর বাই চান্স কাকু যদি কে আগুরু অর্ডার ফর্ডার দিয়ে কিছু সেই হিসাব রে দহি করু।
1: বেলে আপন মানে আপনকর বাপাকে সাহায্য সহযোগ করিকিরি আপন নিজে প্রাইভেট কোম্পানিরে কাম করুছন, আর সমস্তে মিলিমিশিকি যেন গোপালন করুছন আর চাষবাস করুছন, ই কথা জানিকিরি আমকে বহুত বঢ়িয়া লাগলা। তো আমার যেন ভাই বহন মানে শুনুছন, নিহাতি ভাবে আপনকর কথা শুনিকিরি সেমানে বি কিছি শিক্ষা পাইথিবে বলি আমি আশা করুছন। আর আপন এতে বঢ়িয়া ভাবে কহিথিবারু আপনকে আমার কার্যক্রম মাধ্যমরু বহুত বহুত ধন্যবাদ, জুহার।
2: দেখ তো ই কথা শুনু শুনু কথা কাহু কেন কে পৌঁছি গলান, হলে দেখ গা দেখ ই আমার বজার হাট আড়ে বি টিকে যাও গা।
1: হই দাদা, বেলে আমার আখর পাখর বজার হাট মানকে পনিপরিবার দরদাম কেনতা কানা থিলা যে বতেই দৌন।
2: হই
1: বেলে আমার রাউরকেলা আখর পাখর বজার হাট মানকে পনিপরিবার দরদাম ই ভলিয়া থিলা, আলুটা কিলো পিছা 20 টাকা, পিঁয়াজ 20-25 টাকা, টমাটর 50-60 টাকা, বাইগন 30-35 টাকা, ভেন্ডি 20-30 টাকা, বরবটি 30-40 টাকা, কুন্দ্রু আউ মাখন 20-30 টাকা, কঞ্চা কদেল 40-50 টাকা, পটল 50-60 টাকা, ফুলকোবি 40 টাকা, বন্ধাকোবি 20-30 টাকা, গাজর 40-50 টাকা, বিট 40-50 টাকা, কঞ্চা মির্চা 80 টাকা, লাউ 20-30 টাকা, সারু 50 টাকা, অদা 120 টাকা, আউ সিন্তা লেসুনটা রহিথিলা 160 টাকা লেখা কিলো।
2: দাদা হই গুরুবারি,
1: দেখো দেখো ই বজারর হালচাল বিষয়ে কহু কহু, আমার পাইন পাক সূচনাটা বি আসি পৌঁছলান।
2: হই গা হই, বলে ইনে কথাকে কহি রাখুনি কে?
1: হই দাদা, বেলে আমার সুন্দরগড় জেলার কিরেইরু যেন পাইন পাক সূচনাটা আসি পৌঁছিছে, সে সূচনা অনুসারে আসবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাকটা কেনে কেনতা মেঘুয়া পাক দেখা দেই পারে, ইতার সঙ্গে সঙ্গে বর্ষা হেবার বি সম্ভাবনা রয়েছে। আউ যেন সর্বোচ্চ তাপমাত্রাটা রহবা সেটা 37 ডিগ্রি সেলসিয়াস, আউ সর্বনিম্ন তাপমাত্রাটা 27 ডিগ্রি সেলসিয়াস রহিপারে, ইতার সঙ্গে সঙ্গে যেন সর্বোচ্চ আর্দ্রতাটা রহবা সেটা শতকড়া 67% আউ সর্বনিম্ন আর্দ্রতাটা শতকড়া 25% রহিপারে, তার সঙ্গে সঙ্গে 227 ডিগ্রি তোলা পবন বহিপারে, যেটা কি ঘণ্টা প্রতি 9 কিলোমিটর বেগরে বহবা বলে অনুমান করা যাচ্ছে।
2: গুরুবারি
1: হই দাদা,
2: দেখ গা সবু কথা তো টিকে রচে রখলাম, হলে ই বেলা বেলে দেখমা বলে সময় বিত হয়ে আসলা
1: না,
2: ইনে আমার বৈঠকে রখমা।
1: হই দাদা, বেলে আমার চাষী ভাই বহন মানকে ঠিকানাটা জনাই দেউ, আউ ঘরকে যিমা।
2: হই বলে চাষী ভাই বোন মানে নিজের মতামত রখিকি চিঠি লিখবে, ক্ষেত খমার কার্যক্রম আপনার কেনতা লাগুছে সে সব কথা মানকে লিখিকি আমাকে জনাবে, আর আমাকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে
1: ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 7-6-9-0-4-2। আউ হ চাষী ভাই বোন মানে আপন মানে আমাকে যেতেবেলে চিঠি লিখবে নিজের মোবাইল নম্বরটা লিখবার লাগি যেনতা নি ভুলবে।
2: বইলে চাষী ভাই বোন মানে আজির বৈঠকিন আমার গুরুবারী বহেনকে আর স্বীকৃত দাকে বিদায় দেন, জুহার।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি শুনিবা যে হো চলচ্চিত্রর তেরে নাম মারহি গীতটি। গীতটি গাইছেন্তি সান শ্রিয়া ঘোষাল এবং সরব সবরি। গীতটি রচনা করছেন সবির অঞ্জান। তবে চলন্তু শ্রোতাবন্ধু শুনিবা যে হো চলচ্চিত্রর এই সুন্দর গীতটি।

0: ओपा पार्टी मोरो बजेट तोरो
1: आरबीआई कहे
2: सठिक आर्थिक आचरण रखे आपनको सुरक्षा रो ध्यान।
3: শ্রোতাবন্ধু পরবর্তী গীতটি শুনবা জিসম চলচ্চিত্রর জাদু হে নশা হে গীতটি। গীতটি গাইছেন শ্রেয়া ঘোষাল এবং গীতটি রচনা করছেন সাঈদ কাদ্রী।

0: শ্রোতন্ধু, পরবর্তী গীতটি শুনিবা আম প্রেমী প্রেমিটোকা আলবম্রু আউকা প্রেমিক তু গীতটি গীতটিকে গাইছেন মুন্না মহান্তি এবং রচনা করছেন সুনীল মহান্তি।
1: চিৎকার করছু।